صحي معايا دلوقتي هي ما تشاهدي على فكري شو مدش على فكري وتاني كنا بدو بدو مش هاي كتير كتير মাঝানের পরে সিম লতা আর লাল কুমড়া ছাড়া আর আড়ি করে দোলায় দোলায় ফুল ফুল যেতে যায় তল দিয়ে তার লাল মাটি সাপ লেগেছে রঙের ঢেউ লাল সামনে রোদ দিয়ে গেছে এবারে বোধকে মাঝে মাঝে সেখানে একটু ডোবা হতো ছোট ছোট ছানালয়ে তাহক মেয়েরা পাড়াইতে আসে গানে গানে কথা।